0: মিয়াতা পপুলেশন বাড়াই খিমোসং গাংমাস মানে ইস্তেমাল পদ চবেত কি জেসে মানে দিহিং মেনার গোসা মিনাং
1: বিলকুল
0: গাতা জবত হার ড্রপ ওভার টারি কাসাম বা তোজে দুবা মিন দুক মাবানা মুল লফুত তাং জান দুক দেনা তা নাং নাং সামার সেবল লেপসিওত ইয়ত পানা সাস চি সামেন দুনা নাং উসগোজ গকান চুলেপ মুল লফুত তাং দনি কা সামবা তাং মার গোসিন জু কিউন কি দি দেন দাস বাসে জায়গা খাচি গা চুই লেভেল মানে বিলকুল ইয়ত কাম সংস জু গাতা দা গ্রাউন্ড লেভেল তানা গাতা গ্রাউন্ড লেভেল কাফি ডিক্রিজ সংস গাতা লিহমো চুই আব জায়গা খাচি গা লিহমো চু না বাড়াই চে লেকিন দোন দাং থু মি কাবিল জেসে সামান্দার সানু সামান্দার লিহমো চুই ওসে সামান্দার সান সিদা কিরে লেকিন দেন নং গাতা তা সালটি উৎপন্ন দুসরা গাতি অ্যাক্টিভিটিস সাক বাস হামলো বাস দো বানা গাতা গাতা দেছো থু মি লায়া সামিন দুক দোস বাস সামান্দার লেভেল পা বাড়াই চেন দুক লিহমো চু দো থু মি লায়া গান লস পামিন দুক দুসরা গাতা চি চেন দুক জবান জায়গা ওয়া মো গাতি ক্লাইমেট চেঞ্জ বাস দি গিরজাস বাসে গাতি ওয়াটার জো গ্রাউন্ড লেভেল গাতা ওয়াটার জো আন্ডারগ্রাউন্ড লা ওদে লেভেল পা কাফি ডিক্রিজ চানা ইয়ক তো চানা গাতা গাতা কাফি দি গাতি থুংচি কা কাফি আসার চেন দুক তা কুলিয়া কুলিয়া দেস মুশকিল চাচি না না জেন দুক কে কুলিয়া কুলিয়া জায়গা খাচে গান স্টিপি এরিয়াজ না স্লোপ এরিয়াজ না গাতা গোনা কুলিয়া কুলিয়া থুমি চুমি তো ক্লাইমেট চেঞ্জ বাস না তি মানা পুরা স্পিসিস গাম কাতা সনা নতনা এ সাইন্স পানিস পেহরা কেন সিল বনা ডাইনোসর সিং তা সঙ্গ তা গামা ডাইনোসর সা খতম ছিরেন দ এক্সটিং ছে রিজন বকরা গতি ক্লাইমেট চেঞ্জ বিন দেন গুরজা হচ বাস ইং আব গতি দুসরা তো দরে দরে গতা থং মানে মামো আতির না নাজবি ও মত পিন আব নাজবিয়া গতা মাহল পিয়া চির বসিন জু খখুরি মাহল পদিয়া মত মানে ক্লাইমেট চেঞ্জ সং কুলিয়া কুলিয়া গতি দা লাদাখ ইন না গতা টেম্পারেচার কো মানে গেল লাজু দিছে খচুল টেম্পারেচার মানে লগভগ 40 28 বাস মানে গতি রান দরে মাই ছাত খিমলো সে জিয়াল মানে ছে ছাত ইও মানে দেন গতি দি গ্রাম মুল্লা দুখন 20 গা তে মাহল মত মানে কুলিয়া কুলিয়া খতম ছে চিন জু গতি দা নাজবি মানে সবসে কম চাত গতা দিগাম আসার পং গতা ক্লাইমেট চেঞ্জ জু দিবা গতি দিন দা ইউর জাও চাবাস দে ক্লাইমেট পিয়ান দুসরা গতি গাস না জেস মাছলি সা গতি খাস কর কিউকি খোয়া খুনতি হ্যাবিটেট পুজু দে ছুয়েন দুক হ্যাবিটেট পিয়ান চোন চিন আব দুসরা খচিক খচিক সাফ চুমি গন দুক পাদনা গতা দরে এরেস জেস চুমি সাস কম জেন দুক মিলকুস কম শিন কিউকি গতা দে চুমি পিয়ান বরকরার লু ছু লুস পি ফিলা গতা মালসা চে ছু জাম চার গো শিন জু গতা চার পাওয়ার পায় ওসে খায় ওসে লেকিন গতা দে ছু জাম ছামা চানা আব দিয়ান চুমি কম চুমি গস কাস পান্দে চুমি পিয়ান দুকন গতা জরালাস বলে কাতে ওচিন চাচু কাতে ওচিন দোনি মানে কুলিয়া তো চুমিক পুসকাস পানো খোন দা মেইন সোর্স পা খতম চানে কাতো খোন কুলিয়া কুলিয়া ইয়া মেনা খতম চেত ইয়া মেনা কাম চেন চেত জুঙ্গা তা থোম মেনা তিদিন না কিউকি রং আস বানা কাতো গাতেস চোচিন দে সোসাইটি দেং গাতেস চোচিন দে গভর্নমেন্ট পু গাতেস চোচিন দে নেশন গাং মা গাতি কই তো গাতে সবসে পেলা রং লেভেল কা রং লেভেল কা সাম্বা তা মরো শিন জুঙ্গা তা ফর এক্সাম্পল গাতা না না মেঙ্গা সুমিও গাড়ি চিকচি আ সং সুমকা লক্সে দোজ গাতি চি সং দি গাতা কার্বন এমিশন পু কাম চে গাস গাতি দি মাহল পে কা আসার কাম চেতা দুসরা গাতেস চামলা সু চাতেন দু হ্যাঁ জরুরত ইন কুলিয়া কুলিয়া গাতা পপুলেশন বড়াই চান চামলা সু চাত পর গোশিন চাত পান চাত দুক মানে বে ইন্তিহা চাত দুক লেকিন চাফরু চুপ পাজা বানা গাতা গাম ওজ দুক দুজ কামে কামার চাকসে সামেন দুক বাস কি চোক না চি চি চাত পান নি চাত পান চি চো ইয়া জি স্থান চিন সামেন দুক ইয়াং চি কর দিয়াম পকাল দুক পান এ চিক পজাং চি কর দিয়াম কাল দুক চিন এ চিক পজাং চি কর দিয়াম কাল দুক যা চোক শানা গাতা কুলিয়া কুলিয়া চিক চি কর দিয়াম জন মির দিয়াম না মার মি ঠুপ জবজ গাতি পর আতা পন লেকিন দমো তমলে জাকস দুক তা দো শানা গাতা গাতে জন্মা নি কর দিয়াম মেন দুক সে কুলিয়া কুলিয়া গাং মা চিক চি কর দিয়াম মেন দুক সে না কুলিয়া কুলিয়া সচিন জং গাতি মা চাম জি দন দন গাদা রে গাতা চু কাম চেন চানা গাতা তো জগা মা মো চামাস কাম সে দে ফিলা চাম চি ঞান ঞান পুরাই খরখরুল্লা জিয়ারপা চিক চিক চাত না কাতো দেখা তা চাপ রুগা থুক চিবিয়ে চু দেখা থুক পেন কম সে কম নিস খোনা চুক না কাতো গাংমা চুক কারপার বস দোন রং লেভালি কে চিবস চাম চি গাড়ি খিমো আগা কাতো এক্সাম্পল না কাতো গাড়ি সুমসুম না কাতো নিয়ান চা না কাতো চিক চিয়া সং সাগলো সে না ট্রান্সপোর্ট ইউজ বান চা ট্রান্সপোর্ট ইউজ ইয়া রং গাড়ি না বাকি নিস সুম চিমি না কাতো গাংমা খরে তো সং তাকি কোই গাড়ি লুজু ইয়া দেশ মাস্টার টিচার কাচি জায়গা কাচি কা সাহ তামা চি জিয়া লাস বাচে জায়গা কাচি কা খোস দে সাপ পি কাচি বস দে মেঙ্গা সা গাড়ি রে খরে তো চার বজু এ গাংমা গাড়ি যাসা না চিক চি গাড়ি খরে তো বারে তা জায়গা জায়গা রে রে বেন খরে তো সং দোছা কাতো তা রং লেভালি লেকে জাববে তো কুলিয়া কুলিয়া তা গেনি লেভেল কে বাঙ্গেন চিন আর দুসরা গাতা দে প্লাস্টিক সাফা জুদা চ মুল লফা গা চিকচিক ফানা চিকচিক ফানা চিচক সমেত না লে চিক পামা ফোন জলে ক্রুচান তা চান্দে ক্রুচান তা সজো কেন ডাসবিন চা না দা তো তা মা ইয়া চিকচিক গাতা বানা গাতা স্কেরা আলতা সিয়া চিকচিক বাচিন ইয়া চি দেখেন ইয়া চিকচিক বাচিন বা গামা জং জং লেভেল কে বানা গাতা তা দেমো আচিন জু সাফ কুলিয়া কুলিয়া আর দুসরা জ জ গভর্নমেন্ট গভর্নমেন্ট লা কাফি বাইন চ বে না ইয়ো বার গদার গোশা জুদা কাফি বার গোশা আর জেসে মিসাল কে তর পাতি দে রুরাল ডেভেলপমেন্ট পে ডাসবিন জতা স ইউল না খোন তুক মা তুক চুপ কিউ কি তুক পানা গাতি মাহল পা খারাপ ছাত পিন হাওয়া খারাপ ছাত কাফি খারাপ চাচ্ছে আলু দেখো দেখে খোঁজ খেঁ সে সাকসো সাক ফেসে খোঁজ আলাগ আলাগ প্রজেক্ট টিকে সম্ভব তাঙান দু আব গভর্নমেন্ট লা দান দিয়ে চিজ আক পারবেন যেমন আলাগ আলাগ ইনিশিয়েটিভ আক পারবেন কলেজ লেভেল সাইকা স্কুল লেভেল সাইকা তাকি খোঁ কম্পিটিশন যাচ্ছে কি দি সাকসো সাইকা গাতে জাম বাস খোঁ তা নলে গাতে সোমা প্রজেক্ট চিচো ফুস আল দাত পা মানে কাফি দাঙ্গাতি ইয়াং মাইন্ডস রে জু খোঁজ আলাগ আলাগ সম্ভব তাঙ ইয়ান চিন রেমোর দমো গাতি ইঞ্জিনিয়ার আমি চিন গাতে রেমোর দমো সম্ভব তাঙ মি বি চিন গাতি হার ফ্রি সম্ভব সো সঞ্চ মিন আর কাজি আলাগ সম্ভব তাঙ দোস রেমোর দমো প্রোগ্রাম যাক পারবেন কি গাতে প্লাস্টিক ওয়েস্ট কেন কি গাতে গভর্নমেন্ট ইজ জাগান দু কাফি কাফি কম্পিটিশন জানতে কম্পিটিশন চিচি তো সুযোগটি গাতি নন ডিগ্রেডেবল ওয়েস্ট চিকেন এন্তস আলাগ প্রোডাক্ট চিচ চুস কোন সবসে দমো প্রোডাক্ট সুচ চনা দোয়াই নাম দেখেন আতা পাতা আছেন কি গাতা দিস সাকসো সাক অল্টারনেট চিদু পাতা আছেন কুলিয়া কুলিয়া তো জেসে ফুসু কাচি গিস তা কোশিশ বেন্দু গাতস জেস জাপান উল্লা তেস প্লাস্টিক ওয়েস্ট চিকেন তারকল চসে লম খাচে তা মায়া নেন্দু তো নিয়ান চা না গাতা গাতা কারগিল খনা কম বাজেট টিকা ঠিকঠাক নিয়ান জু গভর্নমেন্ট দিস প্রোগ্রাম বা নিয়ান চিন তাকি দোস ফুসু হোসলা বাড়াই চো তাকি দোনা গাতি এনভায়রনমেন্ট পে ফিলা কাফি দমো চো দনা দমো দমো প্রোগ্রাম জাক প্রশিন ক্লাইমেট চেঞ্জ পুদি হাওয়া তামার গশিন দনে বাকি গভর্নমেন্ট হর জগা মিডিয়া পান।

0: আকাশবাণী কারগিল কানা সগেদ পানিফিয়া সগেদি প্রোগ্রাম ফ্রচুকা না সজাদ হুসেন ইয়ং সেরশিক ইয়ান্তং এম্বোস কথুক চেনিয়ত নি চোকস না ইয়ান্তং মিমাংস গংমা জুন সালাম পু ফ্রত মচন সংশিক কাসং এন খান জাকবিং রেসিকা নাতিস নাতি সগেদ এ প্রোগ্রাম উনিয়ানুক সোমাস পেরারি খুরে ইয়ং মাত দিন জাকপিয়া না ইয়ং সোমাস পেরে খুরে ইয়ং সেত রদ্যাংমা জগত নাচাস ইয়ান্তেস নাচি প্রোগ্রাম উনি কেন ফান খেল অঞ্চাস দুকুক দিন দি প্রোগ্রাম পিয়াং সাকবাচিক প্রাইম মিনিস্টার 15 পয়েন্টস ফর ওয়েলফেয়ার অফ মাইনরিটিস স্কোরলাস পেরারিক দেজুক না ইয়ান্তা সুপেক টিসেক লেপচুগেত ইয়ান খানুন প্রাইম মিনিস্টার 15 পয়েন্টস ফর মাইনরিটিস জেরনা দিউ নাতি রেগাস্ত্রিতি অনারেবল প্রাইম মিনিস্টার ই খুরি নালজং সিয়ানুক কদিউ চসখান ইনসুক ইয়াং দিয়াংনুক জের বাছিনুক কি নাতি রেগাস্ত্রিতিয়াং ইয়োতপি ফ্রমাচিক মাইনরিটিস হুন গানি মির্সিস পু নিনসে হতং দোনলা মাইনরিটিস জেরতং দি লাসনা চোগাও খোমিং না চসখান ইনসুক ইয়াং দি লাসনা চোগাং নুক খোঙি ইয়ারগ্যাস ইমিং না ফ্রমাচিক গোম্বান লেন জেরে খাসকোতং মাছিনুক ইয়াং দিয়াং নুক মানিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স জের বি মানিস্ট্রি নালজং সেনুক দি সিকিম পু ডুলেন ইয় জেরে জেরিনুক দি মাইনরিটি জের বি দি মির্সিস ইয়ানুক নিনসে হতখানি মিমাং সুনিয়ানুক মুসলিম জেরে ক্রিশ্চান শিখ বৌদ্ধ পার্সি ইয়াদোনা জেন জেরখানি ছসুনসাক মাইনরিটি সিয়ানুক নাতির গ্যাস্ট্রিত হিন্দুস্তানি আনুক ইয়ংমত জেরে জেরিন্দুক ইয়ান খানু ইয়ান্তির তাফেমিং নজর না দি মাইনরিটি সুন গান লা নাতেস মির্সি সিয়ানুক নিনসে উৎখানি মিমাংস জেরে জেরে তং খুঁই মির্সিস পো ইয়া আবাদিউ মানা খুঁই নাতির গ্যাস্ট্রিত আনুক নিনসে উৎসুক দোনা শেষ হেলুং পিয়ানুক ইয়া গা লাশে শিগানুক ইয়া স্কিল ইয়া নলেজ ইয়া এডুকেশন জেরতা আংরেজি পাস দোমেন মা ইকতিসাদি তোর পর ফ্রমাচিক লুং উনিয়ানুক খুঁই ইয়া খুঁই মিছেউ রিয়ালাজ হস্তে কা মেত পাইনসুক দোনা খুঁই দুকপি হাউজিং জেরে ইয়া বাকি স্যানিটেশন জেরে খুঁই ফ্রমাচিক মালসান দুকপি ইয়া খুঁয়া গনমি গোলাক ইয়া বাকি খুঁই রিয়ালাজ হস্তে কা ইয়ারগ্যাস মেচাস বাসে নাতি অনারেবল প্রাইম মিনিস্টার ইস দি লাসনা চোগাও খুঁই মিমাং সুনি ইয়ারগ্যাস ইমিং না স্ত্রুল খান ইনসুক নাতেস দি 15 পয়েন্ট পিকানা রিয়ালাজ হস্তে কা ফান খেলেন মি ফ্রালুক্স বার গোসাস ইঞ্জেরে জেরেন্দুক ইয়ান খানু নিস পেরা টেকা চকচি জাকসে দ্রিং এন্তং সু পেক টিসেক লেপচুকেত দিয়ানা প্রাইম মিনিস্টার 15 পয়েন্টস ফর ওয়েলফেয়ার অফ মাইনরিটিস স্কোরলা দোনা দিয়ান নুনাং ফেসা সালফো বাসে নাতেস মানাফ মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ সিকিম পুচিন জেরে দিং ইসকে স্কোর আনু আতে সল্প বাসে টিম ইং দিং আতে স্টুডিও আনু স্কিউ তো জিনাব মোহাম্মদ বাকির মীরা সাহেব লেকচারার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ইনসুক স্যার সারি কেন আতে টি ফ্রালুক বেদ কি দি পিএম 15 পয়েন্ট পুচিন দোনা মানাফ জের বি দি সিকিম পুচিন জেরে সকবাত আসনাল্লাহ বাকির সাহেব এর আসসালামু আলাইকুম স্যার।
1: ওয়ালাইকুম আসসালাম, বহুত বহুত শুকরিয়া সাজ্জাদ সাহেব কে অপরচুনিটি তাস
0: ইরাং আচাস সঙ্গাচি অল ইন্ডিয়া রেডিও।